0: চতুর এক পের ঘোড়া বললাম ইয়া চতুর বললাম
1: এক চতুর নার করকে সিঙ্গার এক চতুর নার বড়ি হোশিয়ার মেরে মন কে দ্বার ঘুষত জাত আপনে হি জাল মে ফসত জাত হম মরত।